তারিখ হবা আইতাবা লমজুং দে পুনা খোপ সুনিশ্চিতা দে দিগোপানা গোসাড়া লাভা তৈরি লাইব লমজুংরি শিয়া এগ্রোভের দানা দোকানে অনুগমন সার সফাই সুধার লাল পরিবার নির্দেশন পিমু দে সুন্দর বজার রূপে পর্যটন প্রবর্ধন ভিজুয়াল সামানময় প্রতিস্পর্ধা উৎকৃষ্ট সৌল জানা দে পুরস্কৃত লাইম তারিদু তাই ফেতে লমজুঙ্গাদি পুরাখো সুনিশ্চিতা দে দিগোপানা ঘোষণা লাভা তৈরি লাইম জিলা পুনাখোপ সমন্বয় সমিতি বৈঠক জি তারখাবা আইতাবার জিলা দে পুনাখোপ সুনিশ্চিতা দে দিগোপানা ঘোষণা লাভা তৈরি লাইম জিলা সমন্বয় সমিতির প্রমুখ পুনা বাহাদুর তমইন অধ্যক্ষতারে বুধবার টিপা বৈঠক জি ঘোষণা মিতি তৈরি লাইম তহ জিলার নাসতাহতে পুনাখো সুনিশ্চিতা দে দিগোপানা ঘোষণা লাই খাবালিশ জিলা দে ঘোষণা লাভা শুরু লাইম পুরা খোপ সুনিশ্চিতা দে দিগোপানা ঘোষণা লাভ লাগে মাপদণ্ড পুরা তাই খাবা দে অপচারিক কার্যক্রম লাইমরে জিলার ঘোষণা লাভা তৈরি লাভা প্রদেশ স্বাস্থ্য কার্যালয় লমজুং বিম পুরা খোপ সুনিশ্চিতা দে দিগোপানা রণনীতি অনুরূপ মহিবা দে খোপ ফিবা নোরি বর্ষার্বে ক্রিপটক টি ধরি সর্বেক্ষণ লাভা প্রাবধান মো চু অনুসার চলিবা আর্থিক বর্ষে পুরা খোপ সুনিশ্চিততা প্রমাণীকরণ লাইমরে জিল্লার তাই নাস তহদি পুনা খোপ সুনিশ্চিতা দে দিগোপানা ঘোষণা লাই খাইম চৌভন্দা ওইশ 2073 সাল মার্চ পুষ 16 গতে লমজুং দে পহিলো পটক পুরা খোপ সুনিশ্চিতা জিল্লা ঘোষণা লালো খোপ ইউমা উমের সমূহ তাই কলমময় দে নিয়মিত খোপ ইউমা আয়োব সুনিশ্চিত লাভা লিশ জিল্লা দে পুনা খোপ জিল্লা ঘোষণা লাম লমজুঙ্গার সদরমুগাম বিশেষ শহর সুন্দর বাজার দে মধ্য নেপাল নগরপালিকা ক্ষেত্র শিয়া দোকান এগ্রোভের দে দানা দোকান আদি অনুগমন লাইম বিহিবার কৃষিভূমি ব্যবস্থা দিয়ে সহকারী মন্ত্রালয় গণ্ডকী প্রদেশ দিয়ে ভেটেরিনারী অস্পতাল দে পশু সেবা কার্যালয় লমজুঙ্গাইন সমন্বয় সংযুক্ত অনুগমন লাল খাদ্য সুরক্ষা সুনিশ্চিততা পশুজন্য বস্তু গুণস্তর কায়ম ঠেবা লাগে উপভোক্তা মধ্যে ছ্যাবদে সুরক্ষিত শিয়া পিমি জমিবাই লাগে অনুগমন নকামারিলে শিয়া দোকানা সরসফাই মাপদণ্ড পুরা পালন লাভারি নির্দেশন পিম অনুগমন নকামারি শিয়া থোবা গ্লো শিয়া সরসফাই আরেবা শিয়া থেমা শিয়া থোবা বেলারি মাস্ক গ্লোভস আখেবা শিয়া ফ্রিজরে আথে না বাইরে থেবা পাথবা থোবা বিমুখ অনুগমন নকামারি বিশ্বর ক্ষেত্রারি মোবা গৌলো ফ্রেশ হাউস দিয়ে ক্রিক্রিওটা এগ্রোফেড দিয়ে দানা দোকানে অনুগমন লক্ষ্মী বিশ্বাস সুন্দর বজারে প্লিউলো শিয়া দোকান ক্রি এগ্রোফেড দিয়ে মধ্য নেপাল প্লিউলো শিয়া দোকান অনুগমন লবাদি ক্রি দর্তা বিনয় সঞ্চালন লড়িবা থোবা জিল্লা প্রশাসন কার্যালয় লমজুঙ্গার খরিদা দীননাথ অধিকারীজি বিম সুন্দরবজার নগরপালিকা জি আয়োজনা লভা পর্যটন প্রবর্ধন ভিজুয়াল সামগ্রী প্রতিযোগিতা নতিজা সার্বজনিক লাইম নগরপালিকা আর্থিক বর্ষ 82-83 স্বীকৃত কার্যক্রম নোরি নগর নোরি মুভা পর্যটকীয় গন্তব্য প্রবর্ধন লভা উদ্দেশ্য দিয়ে আয়োজনা লভা প্রতিযোগিতা প্রারম্ভিক মূল্যাঙ্কন মৌলিক সংরচনাত্মক ভিডিও সন্দেশ প্রাবৃতিক পক্ষ দিয়ে নগরপালিকা সামাজিক সঞ্জাল পহজ প্রতিক্রিয়া দিয়ে সকারাত্মক টিপ্পণী আধারে লভা প্রমুখ প্রশাসকীয় অধিকারী রমেশ কার্তিজীবীমা সার্বজনীন নতিজা অনুসার নিশ্চল ঢকালজী 72.34 অঙ্ক ইউএমআরি 68 বিশা পূজান ঢকাল 66.63 অঙ্ক ইউএমআরি দ্বিতীয় তসিম বিশা শঙ্কর বসৌলা 50.18 অঙ্ক দেবালো তৃতীয়তেমা ছলায় উৎকৃষ্ট টবা সৌলো জানা দিয়ে বুধবার গৃহ কার্যক্রম মাঝারী নগর প্রমুখ কৃষ্ণ প্রসাদ কৈরাজী পুরস্কৃত লালো ওইশ তবে তবা সুন্দরবজার নগরপালিকা 8টি খবা নিশ্চল ঢকাল দে 25,000 মই দে বালো প্রমাণপত্র পিলো ছলায় দ্বিতীয় তবা পূজন ঢকাল দে 15,000 দে তৃতীয় তবা শঙ্কর বসাওলা দে মই 10,000 দে প্রমাণপত্র পিলো লমজুং খাবা ক্যারি পর্দিবা পাউদি বজারি মুব কর্মদ সৃজনা মঞ্চ ৫৯ প্রবৃতি মৈত্রী কবি গোষ্ঠী ছেম মঞ্চের অধ্যক্ষ জগদীশ্বর পোখরেল অধ্যক্ষতা
वरिष्ठ कवि डाक्टर बम बहादुर थापा जितालिना प्रमुख अतिथि गोष्ठी छिनु कार्यक्रम अधि पैमरी प्रमुख अतिथि डाक्टर थापा जितालीजी लमजुङर्वे सर छ्यापा सिर्जना लागि उर्वर मुभा बी मथेजे लमजुङै जितले थि फेबा थियो तैमारी थिजे गर्व महसुस लाभा बी मो थ तैमारी थिजे थे न मेबिनी आफै फेबा थियो न मि जिताली त क्या जिता त क्या जिताली थिवा बी म कार्यक्रम अधि वाचन लाभा तायु सिर्जना समीक्षा साहित्य कार पुरूषोत्तम सिगदेलजी ललो थिजे प्रस्तुत रचनामैन साहित्य पक्ष भाव शैली सन्देश फेरि टिप्पणी लैमरी सृजना कर्मी मिति थप अझ छ्यावा लेख फ्रीवै लागि सुझाव समेत पिल सरकारी साउने गतदेखि काठमाडौँ उपत्यकारी आठवटा गाड़ी सेवा संचालन लगभग तैयारी म शासकीय सुधार संबंधी विषय कार्यसूची नोरी सरकारजी मृमैन सुरक्षित आवागमन सुनिश्चित लगभग बालंग सातौं प्रदेश स्तरीय मुई आप ऊर्जा गाड़ी सेवा संचालन शुभ लाभ घोषणा लई मई सब सय दिन हरी 25 बस संचालन लगभग चौनौ उही सबै चरणदी उपत्यकारी आठवटा बस संचालन ललमैवा पूर्वाधार विकासका मन्त्रालय प्रवक्ता रामहरि पोखरेलजी बीमु बस सेवा संचालन लगाई लागि साझा यातायातजी अर्थ मन्त्रालय मन्त्रालयहरूले राय सुझाव लागि पत्रचार लैखामो सुरुरी लगनखेल बुढानी लकण्ठ रुटेरी न्यौलो धेर थानकोट नागढुङ्गा विमानस्थल क्यारी न्यौलो बस संचालन लभा तस्विम विषय चक्रपात क्षेत्र विषय फ्लुक्लो बस संचालन लभा तयारी लैम सन् 2026 ऐन जून महिना 91,363 जना विदेशी पर्यटकमै हाउदस द क्या नेपाल भित्री खाइम नेपाल पर्यटन बोर्जी सार्वजनिक लाभ तथ्याङ्क अनुसार चुसाङ्खेरी खबा वर्ष जून महिनारी तुलनारी 19.5% मुभा बिमो याव वर्ष जून महिनारी 76,425 पर्यटकमै नेपाल खलो विषय कोविड 19 महामारी भन्दा उइसो सर्वाधिक पर्यटन गतिविधि सन् 2019 जुनरी 22.01% जी पर्यटकमय खल मध्य पूर्वारी चलदेवा युद्धैन कारण हवाई टिकट युवा समस्या तबालिसो मूल्य वृद्धि लगायत समस्या महाजरी बिनी लियो पर्यटकमय नेपाल खैमो नेपाल खवा पर्यटक मध्ये 41,809 जना भारतीय मोविष अर्को छिमेकी देश चिन्हदेखि 8,875 खैमो बोडैन अनुसार युरोपदेखि 13,119 तेह्र अमेरिका महादेशदेखि 6,954 जना पर्यटकमय नेपाल खैमो मर्सिङ फेती तोखोबे लागि छोगयो फेती छेउ भन्दा वैसो क्रब फेती फेरि देखे।

তারকাবা আইতবা লমজুং দি পুনা খুব শুনেছি তাদের দিকে পানা খুশড়া লাবা তৈরি লমজুং আদি শা এগ্রুবের দেরা দান আইনা দোকান অনুমান সর সফাইরি সুধার লাল পরিবার নির্দেশন দেশন্দ্র বাজার পর্যটন প্রবর্ধন ভিজুয়াল সামান মে বনিবা প্রতিস্পর্ধেন উৎকৃষ্ট সংলজনা দে পুরস্কৃত নানার খবর তমুকে মরসিংটি ফেটে তখবে লাগিছি রি প্রাবিদিক তু দিবেস্তে ধন্যবাদ বিমারি ফেটে কাছে ক্যাং আ খুশি মায় তমসিও বিদা খিমু রেডিও মরসিং দি 95 মেগাহার্জ দে ইন্টারনেট অনলাইন রেডিও মরসিং দি .org নিয়ে দিন দলাত ও ছাদলো